0: ওটা দেখছিস? নমস্কার।
1: নমস্কার সন্তোষজি, কে ছ টোলটির সব ঠিকঠাক?
0: কি ভন ওটা দেখছিস? পল্লো টোলমা জবরদস্তি ভয় ভনে টোল বিকাশ খবর আয়ো প্রভাবিত মহিলা প্রহরী জানছু ভেছ কেটালে ঝুটো আরোপ হো ভ উসলে ছলফল করে ঘটনা টুঙ্গাই দিন পর্যো নিবেদন দিয়ে ন্যায় সমিতি সদস্য
1: বিষয়ে জবরদস্তি করানি জস্তো আরোপ ছলফল নীলাপত্র মিলদেন তো আমার ক্ষেত্র অধিকার ভিতরে পড়বে না। ক্ষেত্র অধিকার মিচে কাম করিও ভোলি আমি নাই পড়ছ হই ফেরি
0: টোল ছিমিক কুড়া কিন লম্বাউন হামলে মিলাউন হুদেন
1: অহ হুদ্ই হুদেন এস্ত ঘটনা আমি মিলাউন থালে ভাই অপরাধ ঝন বন্ন সক্ছ এস্তা কুড়া থাহা পাউন সাথ প্রহরীলা জানকারি করাউন পর্ছ তর প্রভাবিত ব্যক্তি পরিচয় ভাই গোপ্য নাই রাখন পর্ছ জবরদস্তি করানি জস্তা অপরাধমা মিলমিলাপ হইন উজুরি করৌ সুরক্ষিত সমাজ কো নির্মাণ করৌ। নেপাল সরকার বিজ্ঞাপন বোর্ড।
0: আইয়া আইয়া ভনের পো বসেছ তো বিরামী ভো কিয়া হো?
2: তিন দিন দেখি দাঁত দুখের ম তো হৈরান ভয় নি উপচার গর্ন কাঠমান্ডু নাই জানু পর্ছ।
0: আ কতি পীর মানেকো কি কো কাঠমান্ডু জানু পর্ছ? তেহি সল্লেরি বসন্ত বাজার মা দাঁত কো সবই সেবা সুবিধা সহিত কো এভারেস্ট ডেন্টাল ক্লিনিক আইসকে তো বরু জানুস তেই।
2: ও র কি ডেন্টাল রে?
3: এভারেস্ট ডেন্টাল ক্লিনিক সুলু দুধ কুন্ডিনগর পালিকা পাঁচ বসন্ত বাজার সল্লেরি সুলু খুম্বু।
0: আমরা সেবা হারু
3: দাঁত সফা করনে, দাঁত টলকাউনে, দাঁত মা সিমেন্ট ভরনে, দাঁত কলর কো সিমেন্ট ভরনে, নদুখাই দাঁত নিকালনে, দুখী কো দাঁত লাই নদুখনে গরি জরা দেখি উপচার গরি দাঁত বচাউনে, নিকন র লগাউন সকনে গরি দাঁত রাখনে, গ্যারেন্টি ভয় কো ফিক্স দাঁত রাখনে, গ্যারেন্টি ভয় কো পুরে সেট দাঁত লগাউনে, বাঙ্গু টিঙ্গু দাঁত মিলাউনে, দাঁত কো এক্স রে গরনে, সুন চাঁদি কো দাঁত রাখনে, গিজা সুনিনে রগত আই রাখনে, মুখ গনাউনে সমস্যা কো উপচার করনে, বচ্চা কো দাঁত নিকালনে, সাথে কিরা লাগে কো দাঁত ভরনে, বচ্চা কো উমের নপুগি দাঁত মা কিরা লাগে দুখে মা উপচার করনে, র মুখ নখুলি সমস্যা কো উপচার।

0: ঢুকো বাইরা।
1: না দিদি শুনতলি ঢুকে বলিস না।
0: কি বাবা এটি রাতে কি দিদি আর কি
1: দিদি ভিতরে এলিস না লাই রাখো যা।
0: মাইনা দাইলে।

0: ওটা দেখছিস? নমস্কার।
1: নমস্কার সন্তোষজি, কি খবর? তীর সব ঠিকঠাক?
0: হই কি ভনো, ওটা দেখছিস? পল্লো টুলমা জবরদস্তি ভয় ভনের টোল বিকাশ খবর আয়ো, প্রভাবিত মহিলা প্রহরীক জানছু ভেছেন, কেটালে ঝুটো আরোপ হো ভ, উসলে ছলফল করে ঘটনা টুঙ্গাই দিন পর্য নিবেদন দিয়ে তবে ন্যায়িক সমিতি সদস্য
1: বিষয় আমি কি ছলফল করতে, জবরদস্তি করেন জস্ত আরোপ ছলফল মিলাপত্র আমি মিলতে তো আমার ক্ষেত্র অধিকার ভিতরে পড়ে না, ক্ষেত্র অধিকার মিচে কাম করি তো ভোলি আমি নাই পড়ছ হই ফে
0: তোল ছিমি কুড়া কিন লম্বাউন হামলে মিলাউনু হুদ
1: এস্তো ঘটনা আমি মিলাউন থালে ভনে অপরাধ ঝন বড় সক্ছ, এস্তা কুরা থা পাওন সাথ প্রহরী জানকারী করাউন পর্ছ, তর প্রভাবিত ব্যক্তি পরিচয় ভনে গোপ্য নিয়ে রাখন পর্ছ। জবরদস্তি করানি জস্তা অপরাধ মা মেলমিলাপ হইন উজুরি করৌ, সুরক্ষিত সমাজ কো নির্মাণ করৌ। নেপাল সরকার বিজ্ঞাপন বোর্ড।
2: আইয়া আইয়া ভনের পো বসেছ তো, বিরামী ভো কিয়া হো?
3: তিন দিন দেখি দাঁত দুখে ম তো হৈরান ভয়ে নি, উপচার গর্ন কাঠমান্ডু নাই জানু পর্ছ।
2: আ কতি পীর মানেকো, কে কো কাঠমান্ডু জানু পর্ছ? তেহি সল্লেরী বসন্ত বাজার মা দাঁত কো সবাই সেবা সুবিধা সহিত কো এভারেস্ট ডেন্টাল ক্লিনিক আইসক্যো তো, বরু জানুস তেহি।
3: হো র কে ডেন্টাল রে?
4: এভারেস্ট ডেন্টাল ক্লিনিক সুলু দুত কুঞ্জ নগর পালিকা পাঁচ বসন্ত বাজার সলেরী সুলু খুম্বু।
2: আমরা সেবা হারু
4: দাঁত সফা করনে, দাঁত টলকাউনে, দাঁত মা সিমেন্ট ভরনে, দাঁত কলর কো সিমেন্ট ভরনে, নদুখাই দাঁত নিকালনে, দুঃখী কো দাঁত লাই নদুখনে গরি জরা দেখি উপচার গরি দাঁত বচাউনে, নিকন র লগাউন সকনে গরি দাঁত রাখনে, গ্যারেন্টি ভয়কো ফিক্স দাঁত রাখনে, গ্যারেন্টি ভয়কো পুরে সেট দাঁত লগাউনে, বাঙ্গু টিঙ্গু দাঁত মিলাউনে, দাঁত কো এক্স রে করনে, সুন চাঁদি কো দাঁত রাখনে, গিজা সুনিনে রগত আই রাখনে, মুখ গনাউনে সমস্যা কো উপচার করনে, বাচ্চা কো দাঁত নিকালনে, সাথে কিরা লাগে কো দাঁত ভরনে, বাচ্চা কো উমের নপুগি দাঁত মা কিরা লাগে দুখে মা উপচার করনে, র মুখ নখুলি সমস্যা কো উপচার করিনে।
5: নেপাল মেডিকেল কাউন্সিল মা দর্তা ভয়কা চিকিৎসক দ্বারা সঞ্চালিত এভারেস্ট ডেন্টাল ক্লিনিক মা ব্যবস্থিত স্ট্যান্ডার্ড স্টেরিলাইজেশন স্ট্যান্ডার্ড প্রোটোকল র অত্যাধুনিক টেকনোলজি প্রয়োগ করে সম্পূর্ণ সাবধানী র বনাই দাঁত তথা মুখ সম্বন্ধী সম্পূর্ণ সেবাহরু দিইরহেকো সমেত সম্পূর্ণমা জানকারী গরাইন্ছ। সময় বিহান 9 বজেদেখি বেলুকী 7 বজেসম্ম, পুনশ্চ শনিবারকো দিন সাথেই অন্য সার্বজনিক বিদায়কো দিন সমেত এভারেস্ট ডেন্টাল ক্লিনিকো সেবা সুবিধা লিন সক্নুহুনেছ।
6: এভারেস্ট ডেন্টাল ক্লিনিক বসন্ত বাজার সোলুখুম্বু জলময় অফসেট র উদ্যোগ বাণিজ্য সংঘ ভবনকো বিচমা, প্রোপাইটর শ্রীরাম সহনি, সম্পর্ক 9821129090 র 9746583487।
7: আজ মেরো জন্মদিন হো, ইয়াদ তো ছ নি?
8: সংসার কি সবাইভন্দা রামরি মেরি প্রিয় মায়েলু হাজুরকো জন্মদিন মাইলে কসরি বলুঙ্গা র, ল আঁখা বন্ধ গর তো।
7: হাজুর পনি ল আঁখা বন্ধ গরে,
8: ল অব আঁখা খোলা তো।
7: ওয়াও কস্তো রামরো উঠি, অনি মঙ্গলসূত্র পনি, ওহো মাইলে তো সোচেকি থিয়েন একই পটক এতে ধেরে উপহার পাওস ভন্নে তা। মেরো প্যারো বুড়ো কতাবাট ল্যাউনু ভয়ো এস্তো আকর্ষক ডিজাইন কা ঔঠি র মঙ্গলসূত্র? অরু কাহাবাট হুনু র হজুর, বিধান সুন চাঁদি পচল বাট হুনু, বিধান সুন চাঁদি উদ্যোগ মা নয়া তথা আধুনিক ডিজাইন কা সুন চাঁদি কা আকর্ষক গর গহনা হারু পাউন কা সাথই অর্ডার অনুসার কা গহনা হারু তপাইলে খোজে র ভনেকে সময় ভিতর বনাইছ। মন্দির মা চধাউনে ভেটি প্রচলিত গহনা ঢুঙ্গি বুলাকি মালদারি তিলহরি লগায়েকা গর গহনা নেটকো ভাউমা বনাইছ, রাশি অনুসারকো পত্থর পনি পাইছ। প্রোপাইটর বিধান রহতাল, সম্পর্ক নম্বর 9742848456 র 9867530620। গ্রাহক সন্তুষ্টি নেই আমার লক্ষ্য হো, বিধান সুন চাঁদি উদ্যোগ সোনি দুৎকুন্ড নগরপালিকা কুড়া নম্বর 5 সলেরী সোলুখুম্বু।
9: বন্ধু तिमी त विदेश जान लाग्यो रे। हो दिदी, त्यतिकै दुःख गरेर सुरु गरेको पैसा पनि चलेन, अहिले त घर चलाउन साह्रै गाह्रो भयो। विदेश गएपछि त यसो दुई चार पैसा कमाइ हुन्छ कि भनौ न दिदी।
10: विदेश जाँदैमा कहाँ राम्रो हुन्छ र मन्जु, अस्ति भर्खर रामबहादुर काकाकी छोरी अञ्जलीलाई विदेश गएको एक हप्ता नै उद्धार गरेर ल्याएको थाहा छैन तिमीलाई? तिमी पनि विचार गर है, विचार गर, जाने नै भए बुझेर मात्र जाऊ। खै के गर्ने भने दिदी,
11: रोजगारीको लागि, उच्च शिक्षाको लागि र विदेशी नागरिकसँग विवाह गरेर जाँदा पनि बेच बिखरमा पर्न सकिने जोखिम

0: ও বাইরা
1: নিও দিদি শুনতে নেই ঢুকে বলিস না
0: কি ভাইয়া এটি রাতে কি নাকি আর কি
1: ঘুমিয়ে ভিতরে এলিস না মোটা নাই রাখো যা
0: না বানা কি বল
1: না যা গরমে কই জমা গমন কাছে তোরা দুটি তলি রকম মাইলা দাইলি ভাগে আনি দিদি
0: মাইলা দাইলি প্রস্তুত লাগ মাপরলাই ফোন করে আছে হ্যালো মমায়া ওরা সদস্য ইয়া জবরদস্তি ভর একজনা মহিলা আন ভয় তরি পঠাই দিন কি নিদি নর কানুনলে কারবাই গর্ছ ভোলি প্রহরী চৌকি মনোপরাম সফলতাসঙ্গ ভেট্ন জামলা
2: महिला किशोरी वा बाल बालिका माथि हिंसा भएमा सहेर नबसौं सहयोगको लागि पैसा नलाग्ने नेपाल प्रहरीको 100 बाल हेल्पलाइनको 1098 र महिला आयोगको 1145 फोन गरौं वा स्थानीय जनप्रतिनिधि तथा न्यायिक समितिसँग सम्पर्क गरौं नेपाल सरकार विज्ञापन बोर्ड श्रोतावृन्द तपाई अहिले सुनिरहनु भएको छ सुन्न एफएम सुन्न एफएममा अब तपाईले सुन्न सक्नुहुन्छ।

0: বালবালিকালয় লাগু ঔষধ দুরূপয়োগ
1: লাগু ঔষধ সামাজিক অপরাধ হো কোহি কসৈলে প্রয়োগ নগর বালবালিকালয় লাগু ঔষধ প্রয়োগ টাড়া রাখ বালবালিকা সঙ্গত ধ্যান দি লাগু ঔষধ বাট হুনে হানি কানুনী পরিণাম বারে জানকারী দি বালবালিকা সঙ্গ নিয়মিত সংবাদ করে বালবালিকালয় ঘর মায়া র সময় দিনে কর বিদ্যালয় জীবন উপযোগী শিক্ষা দিনে বালবালিকা সকারাত্মক গতিবিধি প্রোৎসাহন কর
2: আন্তরিক মামলা তথা কানুন মন্ত্রালয় উচ্চ পদক দ্বারা জনহিত সারি সন্দেশ
3: সওয়ারি সাধন হিন্দু তীর্থগুলি সম্বন্ধে সূচনা
4: আদরণীয় সেবাগ্রাহী মহানুভাবহরু তপাইলে আপনো সওয়ারি সাধন নয়া খরিদ গর্দা নামসারি গর্দা সওয়ারি সাধন ইঞ্জিন র তীর্থকো অবস্থা রুজু বা অন্য কোনো কয়ফিয়ত ভয় নভয়কো রুজু গরের মাত্র খরিদ বিক্রি গর্নকা লাগি এসেই সূচনা মারফত অনুরোধ গরিন্ছ
2: উত্তরপ্রদেশ সরকার আন্তরিক মামলা তথা কানুন মন্ত্রণালয় বিরাটনগর
5: সড়ক প্রয়োগ গর্দা ধ্যান দিউ
6: সড়ক সীমা অতিক্রমণ নগরৌ সড়ক সীমামা অস্থায়ী এবং স্থায়ী সংরক্ষণা নির্মাণ নগরৌ সড়কু নালি ঠল তথা পানি বিকাশ বন্ধ হন নদিউ সওয়ারি চলাউদা লেন অনুসার পালনা গরৌ র গরাউ সওয়ারি চলাউদা ট্রাফিক নিয়মকু পালনা গরৌ সওয়ারি সাধনমা ঝুম্বিয়ে ওয়া সৎমা বসির যাত্রা নগরৌ সড়কু ক্ষমতা ভন্ডা বড়ি ভার প্রয়োগ নগরৌ জেব্রা ক্রসিং বাট মাতৃ বাটু কাটনে গরৌ সড়কু তৎকাল মহকুমার গড়ে গরৌ যাত্রা ক্রমা কুনে সমস্যা ভয়ে নজিক প্রহরীলাই খবর গরৌ
7: আন্তরিক মামিলা তথা কানুন মন্ত্রণালয় কোশী প্রদেশ দ্বারা জনহিতমা জারি সন্দেশ।

0: ওটা দেখছিসি? নমস্কার।
1: নমস্কার সন্তোষজি, কে চলতিরা সব ঠিকঠাক?
0: ভাই কি ভনো, ওটা দেখছিসি? পল্ল টুলমা জবরদস্তি ভয় ভনের টোল বিকাশ খবর আয়ো, প্রভাবিত মহিলা প্রহরীক জানছু ভেছেন, কেটালে ঝুটো আরোপ হো ভ উসলে ছলফল করে ঘটনা টুঙ্গাই দিন পর্য নিবেদন দিয়ে ন্যায়িক সমিতি সদস্য
1: ছলফল করতে জবরদস্তি করেন জস্ত আরোপ ছলফল করিলাপত্র করি মিলে আমার ক্ষেত্র অধিকার ভিতরে পড়ে না, ক্ষেত্র অধিকার মিচে কাম করি ভোলি আমি নাই পড়ছ হই ফে
0: তুলছিমি কুরা কিন লম্বাউন হামলে মিলাও হ্যাঁ
1: এস্তো ঘটনা আমি মিলাউন থালে ভনে অপরাধ ঝন বড় সক্ছ, এস্তা কুরা থা পাওন সাথ প্রহরীলে জানকারী করাউন পর্ছ, তর প্রভাবিত ব্যক্তি পরিচয় ভনে গোপ্য নাই রাখন পর্ছ। জবরদস্তিকরণী জস্তা অপরাধমা নিয়মমূলক হইন উজুরি করাউ, সুরক্ষিত সমাজ কো নির্মাণ করাউ। নেপাল সরকার বিজ্ঞাপন বোর্ড।
2: তিন দিন দেখি দাঁত দুখে হৈরান ভয় নি, উপচার করতে কাঠমান্ডু নাই জানু পর্ছ।
0: কতি পীর মানেক কে কো কাঠমান্ডু জানু পর্ছ, তেই সল্লেরী বসন্ত বজার মা দাঁত কো সবই সেবা সুবিধা সহিত কো এভারেস্ট ডেন্টাল ক্লিনিক আইসক্যো, তো বরু জানুস তেই।
2: হো র কে ডেন্টাল রে
3: এভারেস্ট ডেন্টাল ক্লিনিক সুলু দুত কুন্ডে নগর পালিকা পাঁচ বসন্ত বাজার সলেরি সুলু খুম্বু।
0: আমরা সেবা হারু
3: দাঁত সফা করনে, দাঁত তলকাউনে, দাঁত মা সিমেন্ট ভরনে, দাঁত কলর কো সিমেন্ট ভরনে, নদুখাই দাঁত নিকালনে, দুখী কো দাঁত লাই নদুখনে গরি জরা দেখি উপচার গরি দাঁত বচাউনে, নিকন র লগাউন সকনে গরি দাঁত রাখনে, গ্যারেন্টি ভয় কো ফিক্স দাঁত রাখনে, গ্যারেন্টি ভয় কো পুরে সেট দাঁত লগাউনে, বাঙ্গু টিঙ্গু দাঁত মিলাউনে, দাঁত কো এক্সরে গর্নে, সুন চাঁদি কো দাঁত রাখনে, গিজা সুনিনে রগত আই রাখনে, মুখ গনাউনে সমস্যা কো উপচার গর্নে, বচ্চা কো দাঁত নিকালনে, সাথে কিরা লাগে কো দাঁত ভরনে, বচ্চা কো উমের নপুগি দাঁত মা কিরা লাগে র দুখে মা উপচার গর্নে, র মুখ নখুলি সমস্যা কো উপচার গরিনে।
4: নেপাল মেডিকেল কাউন্সিল মা দর্তা ভয়কা চিকিৎসকর দ্বারা সঞ্চালিত এভারেস্ট ডেন্টাল ক্লিনিক মা ব্যবস্থিত স্ট্যান্ডার্ড স্টেরাইজেশন স্ট্যান্ডার্ড প্রোটোকল র অত্যাধুনিক টেকনোলজি প্রয়োগ করে সম্পূর্ণ সাবধানী র বনাই দাঁত তথা মুখ সম্বন্ধী সম্পূর্ণ সেবাহরু দিইরহেকো সমেত সম্পূর্ণমা জানকারী গরাইন্ছ। সময় বিহান 9 বজে দেখি বেলুকী 7 বজে সম্ম, পুনশ শনিবারকো দিন সাথেই অন্য সার্বজনিক বিদাকো দিন সমেত এভারেস্ট ডেন্টাল ক্লিনিককো সেবা সুবিধা লিন সক্নুহুনেছ।
5: এভারেস্ট ডেন্টাল ক্লিনিক বসন্ত বাজার সোলুখুম্বু জলময় অফসেট র উদ্যোগ বাণিজ্য সংঘ ভবনকো বিচমা, প্রোপাইটর শ্রীরাম সহনী, সম্পর্ক 9821129990 র 9746853487।